আজ মঙ্গলবার, 13ই শ্রাবণ 1948 শকাব্দ, 4ঠা আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 18ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:10:35 সূর্যাস্ত 6:14:19 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা।

শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 11 সেকেন্ড।

0: Dubey said that the committee has demanded Meta CEO Mark Zuckerberg to apologize for this, and if he does not do so, then the safe harbor protection under Section 79 should be withdrawn from him. BJP National President Nitin Naveen has said that the party accepts the mandate received in three assembly by-elections. In a social media post, he expressed gratitude to the people of Manjalpur Assembly constituency in Gujarat for expressing their faith in the BJP. He extended congratulations to all the dedicated workers and office bearers of the BJP for this victory. Mr. Naveen said that in Bankipur, Datia, BJP did not receive the expected mandate. He said that the party will conduct a thorough inspection of the election results in both these areas. The Supreme Court has clarified that the Delhi government and various state governments are free to close or withdraw FIRs registered against protesters involved in the recent student protests at Delhi's Jantar Mantar and elsewhere in the country. A three-judge bench led by Chief Justice Suryakant explained that its 28th of July order permitting the prosecution of voters, the protesters, with criminal antecedents was intended to apply only to those accused of grave and heinous offences. The top court was hearing pleas alleging excessive police action against students who participated in protests at Jantar Mantar on 20th of July and at other places across the country over the NEET examination paper leak issue. Food regulator FSSAI has prohibited Dabur India from selling many products such as honey, cow ghee and edible oils using 100% claims, saying that such labelling is against the law. In a social media post, FSSAI has informed that it has issued a prohibition order to Dabur India Limited over the sales of fruit products carrying misleading 100% claims including honey, apple cider vinegar, virgin coconut oil, sesame oil, cow ghee, coconut water, coconut milk and other such items. The India Meteorological Department, IMD, has issued a red alert for heavy to very heavy rainfall over Assam, Meghalaya, Sub-Himalayan West Bengal and Sikkim till today. Heavy rainfall is also expected over Delhi, Haryana, Chandigarh, Punjab, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh, Uttar Pradesh and Uttarakhand during the next 3 to 4 days. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ মঙ্গলবার 4 আগস্ট 2026 অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই 6:05 শুনবেন আজকের চাষবাস। মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং নিয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, এ নিয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে। আজ প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। 7:45 শুনুন রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে। 8:00 জানা অজানা, আচার্য প্রফুল্লচন্দ্রের বইপত্র, এই বিষয়টি কথিকা বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব। 8:05 উত্তরণ, বিশেষভাবে সক্ষম সৃজন বসুর সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:00 গানে গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:25 জেলার চিঠি, হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। 9:30 গানে গানের পরবর্তী অংশ, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং ত্রিয়াশা চক্রবর্তী। 12:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 12:15 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জরী। 12:33 উনো জমির দুনো ফসল,

বছর ভর গ্রাম বাংলার কৃষিকাজ, এ বিষয়ে বীরভূমের রায়পুর থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চট্টোপাধ্যায়। একটায় নির্বাচিত নজরুলগীতি, একটা বেজে 45 মিনিটে মাননি এসু, উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি গানে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ, এরপর সাঁওতালি অনুবাদে পরিভাষাগত সমস্যা আলোচনায় আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাঁসদা ও সুতালাল সরেন। আজ প্রথম পর্ব শুনবেন, এরপর সাঁওতালি গানে জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে ঘুরে ইস্ট বেঙ্গল দিবস রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে পাঠদানে সোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা ভাদুরী, সঙ্গে 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, সুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ। এরপর 6:15 সাঁওতালি অনুষ্ঠানে মদ্যপানের ফলে সমাজে বর্তমান পরিস্থিতি নিয়ে সুরাতন মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব, এরপর লোকগীতি, শিল্পী রামকৃষ্ণ মুর্মু ও অন্যান্য সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় গুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তর্জা গান, লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কথকথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী অন্য মা, রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা অপর্ণা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:30 শ্রাবণী, 22শে শ্রাবণ সংখ্যা, স্মৃতি আলেখ্য, 22শে শ্রাবণের কলকাতা ও শান্তিনিকেতন, এ নিয়ে বলেছেন অভীক চট্টোপাধ্যায়। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি অর্পিতা রায়ের কণ্ঠে, 10:45 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 11:00 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জরি, এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমিত দাশগুপ্ত। এরপর সঞ্চয়িতা, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই সুবদ্ধ সঙ্গীত শরৎ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, 6:35 রামচরিত মানস পর্ব 192, 6:45 ভজন আনন্দবর্ধনের কণ্ঠে, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জরি, 8:50 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান সরফরাজ আহমেদের উপস্থাপনায়, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চয়িতা গিরি, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, 6:30 গুল গুলশান উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 7:10 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এবং রাত 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি।
শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন শরৎ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। প্রথমে রাগ যোগিয়া কালেংরা এবং পরে রাগ ভৈরবী। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে শরৎ।

শুনছেন শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। শুনলেন রাগ যোগিয়া কালেংরা, এরপরে শুনবেন রাগ ভৈরবী। শুনছেন সুবদ্ধ সঙ্গীত।

শুনলেন শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। প্রথমে রাগ যোগিয়া কালেংরা এবং পরে রাগ ভৈরবী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্চয়িতা গিরি।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন রামচরিতমানস পর্ব 192।

সুপ্রভাত বন্ধু, ঘড়ির কাঁটা বলছে যে এখন সময় তোমার সঙ্গে আমার বেশ খানিকটা গল্প করার। কি নিয়ে কথা বলবো তার জন্য কিন্তু তাকাতে হবে ক্যালেন্ডারের দিকে, কারণ ক্যালেন্ডার বলছে যে মাসটা অগস্ট মাস। আর এই মাস মানেই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আবেগ, একটা অন্যরকম অনুভূতি জন্মায়। কত বীর বিপ্লবী শহীদদের আত্মত্যাগ আমাদের এনে দিয়েছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। দীর্ঘদিনের উপনিবেশ থেকে মুক্ত হতে পেরেছিল ভারতবর্ষ। আর সেই স্বাধীনতা, সেই মুক্তি উদযাপনের মাস অগস্ট মাস। দেখবে এই 15ই অগস্ট যখন আমাদের ভারতবর্ষের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়তে থাকে, তখন আমাদের গায়ে কিন্তু একটা শিহরণ সৃষ্টি হয়, আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আবেগ জেগে ওঠে। আর এই জাতীয় পতাকা, জানিয়ে আমাদের আবেগের শেষ নেই, সেই পতাকার নকশা প্রথম তৈরি হয়েছিল যার হাতে, তিনিও কিন্তু একজন বীর বিপ্লবী, একাধারে রসায়নের বিদগ্ধ মানুষ, আর অন্যদিকে রং তুলি কথা বলতো তার হাতে। তবে হ্যাঁ, দেশমাতৃকার মুক্তির ডাক পেয়েছিলেন তো তিনি, তাই যে হাতে রং তুলি কথা বলতো সে হাতে কিন্তু তুলে নিয়েছিলেন বারুদ বোমা। অসামান্য সাহসী এক মানুষ বিপ্লবী হেমচন্দ্র কানুনগ, আজ তার জন্মদিন। তাই অগস্ট মাসে এরকম একজন বিপ্লবীর জন্মদিনে আজকের সকালের আড্ডাটা অবশ্যই তাঁকে নিয়েই হবে। শোনাব তোমাকে বিপ্লবী হেমচন্দ্র কানুনগর জীবনের নানান জানা অজানা কাহিনী, যা তোমাকে সাহসে অনুপ্রাণিত।

ধারণায় বিষয়ে উদ্বুদ্ধ করবে। আজকে সুপ্রভাত অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর কথা বলবো আজ বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জীবন নিয়ে, তার নানান জানা অজানা গল্প শোনাবো তোমাকে। তবে তার আগে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

রাত্রি শেষে অন্ধকার পেরিয়ে ঠিক তেমনই দেশ মানেই আলোয় ফেরা। আর সেই দেশকে উপনিবেশ থেকে মুক্ত করতে যেসব মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন যেসব বীর বিপ্লবী, তাদের মধ্যেই একজনের আজ জন্মদিন। তিনি বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু স্বাগতা। কথা বলছি তারই জীবনের নানান জানা অজানা কাহিনী নিয়ে। ত্রিবর্ণরঞ্জিত পতাকা, গেরুয়া সাদা সবুজ, ভারতের জাতীয় পতাকা। এই ত্রিবর্ণ পতাকার প্রথম রূপ দিয়েছিলেন তিনি। তাকে নিয়ে কথা তো বলছি, তবে জানো তো আজকের ক্যালেন্ডারে, মানে আজকের দিনটা যেরকম বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জন্মদিন বলে বিশেষ হয়ে রয়েছে, সেরকম আজকের দিনটার দিকে তাকালে আমরা দেখব আরও অনেকগুলো কারণে কিন্তু আজকের দিনটা বিশেষ হয়ে রয়েছে। কী কী কারণে আজকের দিনটা বিশেষ, কী বিশেষত্ব আজকের দিনটার, চলো সেটা শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে।

1776 খ্রিস্টাব্দে আজকের দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে। জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত হন। 1828 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন আজকের দিনে। 1829 খ্রিস্টাব্দে আজকের দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়। 1881 খ্রিস্টাব্দে আজকের দিনে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে আজকের দিনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়। ১৭৯২ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি পি.বি. শেলি। তিনি ছিলেন রোম্যান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি। তার কবিতা ভাববাদ এবং গভীর মানবিক আবেগে পরিপূর্ণ ছিল। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড তার একটি বিখ্যাত সৃষ্টি। 1859 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী নরওয়েজীয় কথাশিল্পী কিউট হামসুন। 1920 সালে তিনি তার কালোজয়ী উপন্যাস গ্রোথ অব দ্য সয়েলের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1871 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, যাকে নিয়ে আমরা কথা বলছি আজকের সুপ্রভাত অনুষ্ঠানে। 1905 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। অল ইন্ডিয়া রেডিওর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে তার কণ্ঠে চণ্ডীপাঠ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতি বছর মহালয়ার ভোরে তার সেই অসামান্য কণ্ঠস্বর শোনার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকে। বেতার নাটকের পাশাপাশি তিনি থিয়েটার এবং চলচ্চিত্রেও অভিনেতা ও পরিচালক হিসেবে রেখে গেছেন সফল অবদান। 1929 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত গায়ক কিশোর কুমার। কিশোর কুমার ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুমুখী প্রতিভাধর সঙ্গীত শিল্পী। বাংলা ও হিন্দি উভয় ভাষার চলচ্চিত্রে তিনি অজস্র কালজয়ী গান গেয়েছেন, অভিনয় করেছেন। তার গায়নশৈলী এবং মঞ্চ পরিবেশনার যে ধারা তাকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর করে রেখেছে। 1967 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক আরবাজ খান। 1996 সালে দয়ারার চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু এবং দাবাং ছবির প্রযোজনা করেন তিনি। পরিচালক হিসেবে দাবাং টু ছবির মধ্য দিয়ে সফলতার পরিচয় দিয়েছেন। 1968 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার কৌশিক গঙ্গোপাধ্যায়। তার পরিচালিত শব্দ, ছোটদের ছবি, নগর কীর্তন জাতীয় স্তরে বিপুল প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। 1839 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন পুরনো বাংলা

0: ভাষার অন্যতম প্রধান কবি কানাই ফকির। তিনি ছিলেন মরমী কবি ও বাউল সাধক। 18 শতকের শেষ ভাগে এবং 19 শতকের শুরুতে বাংলায় লোকসঙ্গীত ও দেহতত্ত্বের যে জোয়ার এসেছিল তিনি তার অন্যতম ধারক। তার রচিত গান ও কবিতায় আধ্যাত্মিকতা, মানবতাবাদ এবং তৎকালীন গ্রামীণ সমাজের সহজ সরল জীবনবোধ ফুটে উঠেছে। 1875 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন লেখক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন লেখক ও কবি। তার মূলত তিনি তার রূপকথার গল্পের জন্য অমর হয়ে রয়েছেন। 1931 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস। তিনি সূর্য সেনের নেতৃত্বাধীন যুগান্তর দলের সদস্য ছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় তিনি অংশগ্রহণ করেছিলেন। 2003 সালে আজকের দিনে প্রয়াত হন মার্কিন বিজ্ঞানী ফ্রেডরিক চ্যাপম্যান রবিন্স। 2020 সালে আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত বাঙালি কবি, কথাসাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে ছিলেন প্রখ্যাত বাঙালি কবি, কথাসাহিত্যিক, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সহ বহু বিদেশি লেখকের বিশ্ববিখ্যাত লেখাগুলি তিনি অত্যন্ত সাবলীলভাবে অনুবাদ করেছিলেন বাংলা ভাষায়।
1: আজ এই দিনে

তাহলে শুনলে তো আজকের দিনটার বিশেষত্ব ঠিক কি কি, কেন ক্যালেন্ডারের পাতে আজকে দিনটা বিশেষ হয়ে রয়েছে সেই কথাই শোনালাম তোমাকে। শুনিয়ে ফিরব আবার অনুষ্ঠানে, কথা বলবো আজকে বিপ্লবী হেমচন্দ্র কানুনগর জীবন নিয়ে, তার নানান জানা অজানা গল্প নিয়ে। তবে তার আগে তোমার জন্য থাকবে দোহারের এই গানটা। গানের পর ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। আর আজকে কথা বলছি বিপ্লবী হেমচন্দ্র কানুনগ, তার জীবনের নানান জানা অজানা গল্প তোমাকে শোনাচ্ছি। বিপ্লবী হেমচন্দ্র কানুনগর জন্ম 1871 সালের আজকের দিনে। কোথায়? তৎকালীন মেদিনীপুর জেলার রাধানগর গ্রামে। তার বাবার নাম ছিল ক্ষেত্রমোহন কানুনগ। এদের পূর্বপুরুষের আদি নিবাস ছিল উড়িষার জাজপুরে এবং পদবী ছিল দাস। মানে হেমচন্দ্র কানুনগর পুরো নাম কিন্তু আসলে হেমচন্দ্র দাস কানুনগ। পরে জমি জরিপের কাজে এখানে আসেন বলে এদের পদবী হয়েছিল কানুনগ। যাই হোক, পরে কিন্তু হেমচন্দ্র কানুনগ তার ওই দাস যে পদবীটা সেটা নিজেই বাদ দিয়েছিলেন। মেদিনীপুর টাউন স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাশ করেন। সেখানে মেদিনীপুর কলেজে এফএ ক্লাসে পড়বার সময় তার বাড়ির যারা বড়রা ছিলেন, অভিভাবকরা ছিলেন, তাদের খানিকটা আপত্তি সত্ত্বেও তিনি ক্যাম্বেল মেডিকেল কলেজে ভর্তি হন। আরও একটা গুণ তার ছিল, বলছিলাম না তোমাকে, যেমন বিজ্ঞানের প্রতি একটা অদ্ভুত ভালো লাগা ছিল, ঠিক সেরকমই কিন্তু তিনি ছবি আঁকতে ভীষণ ভালোবাসতেন, খুব ভালো ছবি আঁকতেনও। ফলে ওই শৈশব থেকেই ছবি আঁকার অভ্যেসটা তার ছিল। শেষে কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে এবং বহুবাজার আর্ট গ্যালারিতে তিনি এই ছবি আঁকার যে একেবারে প্রথাগত শিক্ষা সেটা লাভ করেন। পরে মেদিনীপুর কলেজের স্কুলে ড্রয়িংয়ের শিক্ষক এবং কলেজে রসায়নের ডেমনস্ট্রেটরের চাকরি নিয়েছিলেন। কিন্তু না, তাতেই যে খুব একটা সুবিধে হচ্ছিল তেমন কিন্তু নয়। শেষ পর্যন্ত তিনি মেদিনীপুরের জেলা বোর্ডে চাকরি নেন। ফলে বুঝতে পারছো, তার শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটোই কিন্তু

বেশ বহুদিকে প্রবাহিত হয়েছে। খুব একটা সরল রাস্তায়, সোজা রাস্তায় কিন্তু হাঁটেনি, বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ ঘটেছিল তার। ইতিমধ্যে 1902 খ্রিস্টাব্দ সময়টা, অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচিত হন তিনি। ঠিক এই সময় থেকেই ওই মেদিনীপুরে যে সমস্ত গুপ্ত সমিতি বা গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন তিনি, মানে জ্ঞানেন্দ্রনাথ বসুর প্রেরণায় যে সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতির সদস্য হয়েছিলেন মেদিনীপুরে, সেই গুপ্ত বিপ্লবী সমিতিগুলো কিন্তু এই কলকাতার এই যে অরবিন্দ ঘোষের যে দল তার সঙ্গে যুক্ত হয়। তিনি মেদিনীপুরে নিজের যে মামার বাড়ি, সেই মামার বাড়ির একেবারে পাশে বাগান সংলগ্ন একটা অংশে অনেক তরুণদের, যারা একেবারে যুবক, যারা দেশপ্রেমে সে সময় উদ্বুদ্ধ হয়েছে, সেই রকম তরুণদের কিন্তু অস্ত্র ব্যবহারের শিক্ষা দিতেন। এইভাবেই হেমচন্দ্র কানুনগো হয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্রগুরু। কারণ তিনি বুঝেছিলেন যে সশস্ত্র বিপ্লব ছাড়া এই ব্রিটিশ কর্তৃত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কিন্তু নেই। ফলে তিনি চাইতেন যে যাতে ভারতীয় তরুণদের সুসংগঠিত করা যায়, ভারতের অস্ত্রের যে ব্যবহার বিপ্লবীদের মধ্যে সেটা যাতে বাড়ানো যায়, এবং সেইটার চিন্তা তার এত বেশি ছিল, তিনি অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন। সে গল্প বলবো তোমাকে, তবে জানো একটা কথা আমার ভীষণ মনে হয় যে এই যে একদিকে আঁকার হাত আর অন্যদিকে রসায়নে প্রীতি, এই দুটোকেই কিন্তু কাজে লাগিয়েছিলেন বিপ্লবে। অগ্নিযুগের সৈনিকদের বোমা তৈরি করতে শিখিয়েছিলেন তিনি, না তবে এটা কিন্তু কোনো নাশকতার জন্য নয়, বরং এর তাগিদটা ছিল একেবারে অন্যরকম, দেশমাতৃকা। সেই দেশমাতৃকা যখন পরাধীন, যখন বহিঃশত্রুর হাতে বন্দী, ঠিক তখন কিন্তু যে কোনো উপায়ে তাকে মুক্ত করবার একটা অঙ্গীকার, একটা দায়বদ্ধতা থেকে যায় তার সন্তানদের। আর এই বীর বিপ্লবী দামাল সন্তানদের একজনই তো ছিলেন হেমচন্দ্র কানুনগো, তাই মাকে মুক্ত করবার জন্য, দেশমাতৃকাকে মুক্ত করবার জন্য কিন্তু হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। সে অস্ত্র শ্রদ্ধার, সে অস্ত্র ভালোবাসার, দেশকে ভালোবাসার সে অস্ত্র। এবং ওই যে পরাধীন ভারতবর্ষ, সেই সময়কার তোমাকে বলছিলাম একটু আগে যে প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেছিলেন তিনি বিদেশের মাটি থেকে। সালটা 1907, জার্মানির স্টুয়ার্ট কাটে সেই পতাকা তুলে ধরেছিলেন ভিকাজি রুস্তম মাদামকামা, একজন ভারতবর্ষকে ভালোবেসেছিলেন এমন একজন সংগ্রামী পার্সি মহিলা। 1907 খ্রিস্টাব্দে জার্মানির ওই শহরে বিশ্ব সোশ্যালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানে তিনিও উপস্থিত ছিলেন। হেমচন্দ্র চিত্রশিল্পী ছিলেন বলে কথিত আছে যে মাদামকামার অনুরোধে নাকি লাল গেরুয়া আর সবুজ রঙের ওই ত্রিবর্ণরঞ্জিত পতাকা তিনি তৈরি করেন। 1907 খ্রিস্টাব্দের 22 আগস্ট প্রবাসী ভারতীয়দের সম্মেলনে সেই পতাকা যখন উত্তোলিত হয় তখন সারা বিশ্বে কিন্তু সাড়া পড়ে যায়। পতাকার মধ্যে ছিল নানান রকম বার্তা এবং তথ্য, তবে শেষ পর্যন্ত সেই পতাকা বিবর্তিত হয়েছে। আমরা জানি যে মাঝখানে সাদা রঙে চরকার জায়গায় অশোক চক্র এসেছে। সেই সমস্ত কিছুর পরেও এই পতাকার একেবারে মূল যিনি স্রষ্টা, ভাবনার একেবারে শিকড়টা যিনি দিয়ে গেছেন, তিনি কিন্তু বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। এবং ওই যে বলছিলাম তোমাকে যে দেশমাতৃকাকে মুক্ত করবার তাগিদে সেই সময়ে বীর বিপ্লবী দামাল সন্তানরা ঠিক কত দূর গিয়েছিলেন, কিভাবে ভেবেছিলেন শুনলে তুমি অবাক হবে। হেমচন্দ্র কানুনগোর কথা বললাম যে 1902 সাল নাগাদ জ্ঞানেন্দ্রনাথ বসুর সংস্পর্শে এসেছিলেন তিনি, বিপ্লবী গুপ্ত সমিতিগুলোর সঙ্গে যুক্ত হতে শুরু করেন। পরবর্তীকালে অরবিন্দ ঘোষের নেতৃত্বে তিনি নানান রকম গুপ্ত সমিতির কাজ করেছেন। বারিন ঘোষের বাংলা এবং আসামে নানান পরিকল্পনার সঙ্গে, নানান অভিযানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কিন্তু যুক্ত থেকে তিনি একটা জিনিস অনুধাবন করলেন, তিনি বুঝতে পারলেন যে উপযুক্ত সংগঠন আর উপযুক্ত হাতিয়ার এই দুটোর কিন্তু অভাব রয়েছে। ইংরেজের মতন শক্তিশালী এক মানে উপনিবেশকারীর সঙ্গে যদি লড়তে হয় তাহলে কিন্তু সেই মতো প্রস্তুতি থাকা দরকার ভারতবাসীদের, যেটার অভাব তিনি লক্ষ্য করেছিলেন। এবং সেই জন্য তিনি বাস্তব শিক্ষার জন্য হাতিয়ার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অস্ত্র শিক্ষা করতে হয়, এর একটা উপযুক্ত বাস্তব শিক্ষার জন্য কিন্তু তিনি পাড়ি দিলেন বিদেশে। ইংল্যান্ডে তিনি কিছুকাল কাটালেন এবং

তখনও তিনি বুঝতে পারলেন যে ভারতীয়দের জন্য কিন্তু অবস্থাটা খুব একটা অনুকূল নয়। সেই সময়কার প্রবাসী ভারতীয়রাও বিশ্বাস করতে পারতেন না যে ইংরেজের সঙ্গে লড়াই করে দেশ স্বাধীনতা পাওয়া সম্ভব। অবশেষে একজন বিদেশি শুভাকাঙ্ক্ষী তার পরামর্শে ফ্রান্সে যাবেন বলে স্থির করলেন হেমচন্দ্র। সেখানে গেলেন এবং শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখে এলেন। তারপর সেই বিদ্যাকে লাগালেন দেশের কাজে, একেবারে কোমর বেঁধে লেগে পড়লেন দেশমাতৃকার উদ্ধারের কাজে, এবং সেই শিক্ষা তিনি ছড়িয়ে দিলেন আমাদের ভারতবর্ষের বীর বিপ্লবীদের মধ্যে। এই হেমচন্দ্র কানুনগো একেবারে সাহসের অপর নাম। তার কথাই বলছি আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে। শোনাচ্ছি তোমাকে তার জীবনের নানান জানা অজানা গল্প, কিভাবে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশমাতৃকার মুক্তিকল্পে, সেই কথাই বলছি তোমাকে। তবে তার আগে একটা গান তোমাকে শোনাবো সমবেত কণ্ঠে। এই গানটা শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

সেই কারাগারের লৌহ কপাট ভাঙতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন যে সমস্ত বিপ্লবী, তাদের মধ্যে একজন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। আজ তার জন্মদিন। আজকে যুবমানের সুপ্রভাত অনুষ্ঠানে কথা বলছি তারই জীবনের নানান জানা অজানা গল্প নিয়ে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। বলছিলাম তোমাকে যে কিভাবে বিদেশ থেকে অস্ত্র চালনা এবং নানান রকম অস্ত্র তৈরির পাঠ নিয়ে এলেন হেমচন্দ্র কানুনগো, এবং সেই শিক্ষা কিন্তু তিনি দেশের বীর বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দিলেন। বিদেশ থেকে বোমা তৈরি শিখে এসে কলকাতা আর চন্দননগরে শিবির তৈরি করলেন। আলিপুর বোমা মামলা আমরা প্রত্যেকেই জানি, সেই আলিপুর বোমা মামলার কথা, এবং সেখানকার প্রধান এবং অন্যতম রূপকার কিন্তু এই হেমচন্দ্র কানুনগোই। তার শিষ্য ক্ষুদিরাম বসুর হাতেও বোমা তুলে দিয়েছিলেন তিনি। 1908 সালের 30শে এপ্রিল বিহারের মুজাফ্ফরপুরে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে মারার চেষ্টায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা ছোড়েন। আর এই ঘটনার সূত্র ধরেই কলকাতার মুরারিপুকুরে তল্লাশি চালিয়ে অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারিন ঘোষ সহ বহু বিপ্লবীকে গ্রেফতার করা হয়। বহুদিন চলে বিচার প্রক্রিয়া, এবং তারপরে কিন্তু শাস্তি হয়েছিল বিচারে দোষীদের। আমরা জানি এই আলিপুর বোমা মামলার কথা। যুগান্তর দলে যোগ দিয়ে বোমা তৈরি করতে শুরু করলেন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। এবং আজও কিন্তু তুমি যদি দেখো, দেখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে অবস্থিত কলকাতা পুলিশের যে মিউজিয়াম রয়েছে, সেখানে তাঁর তৈরি করা বোমা রাখা রয়েছে। এবং এই যে বিচার, এই বিচারে নানান রকমভাবে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও মুরারিপুকুর ষড়যন্ত্র মামলায় সকলেই স্বীকারোক্তি দিলেও হেমচন্দ্র কানুনগো কোনো স্বীকারোক্তি দেননি। মামলায় অন্যান্যদের সঙ্গে তারও আন্দামানে সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড হয়। 11 বছর পরে তিনি মুক্তি পেয়েছিলেন। এই যে দীপান্তর, সেটা কিন্তু সেই সময়ের একটা ভয়ানক শাস্তি ছিল। আন্দামানে সেলুলার জেলে কাটাতে হতো দীর্ঘদিন। এবং আমার এই প্রসঙ্গেই মনে পড়ছে, আমরা প্রত্যেকেই বাঙালি মাত্রেই আমরা শহীদ ক্ষুদিরামকে নিয়ে এক অখ্যাত লোককবি, কারো কারো মতে লোকশিল্পী পীতাম্বর দাসের লেখা একটা গান আমরা প্রত্যেকেই শুনেছি, একবার বিদায় দে মা ঘুরে আসি। এবং 1951 সালে হিরণময় সেন পরিচালিত বিপ্লবী ক্ষুদিরাম ছবিতে এই গানটা শোনা গিয়েছিল ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। আবার 1966তে সুভাষচন্দ্র নামে একটা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে এই যে গান, মানে লতাজির গাওয়া যে গান, সেখানে একটা জায়গায় রয়েছে না, অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি, হলো অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি। এই যে অভিরাম, কে এই অভিরাম, এই প্রশ্ন কিন্তু ওঠে। আলিপুর বোমা মামলায় যাদের দীপান্তর হয়েছিল তাদের মধ্যে অভিরাম নামে কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরেই গবেষকরা এই অভিরামের সন্ধান করেছেন, তাতে অবশ্য উঠে এসেছে নানান রকম মত। অনেকে মনে করেন উল্লাসকর দত্ত, বিপ্লবী উল্লাসকর দত্তের নাম ছিল অভিরাম। আবার অনেকে মনে করেন যে গীতিকার ছন্দ মেলানোর জন্য কাল্পনিক এই নাম রেখেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে বিপ্লবী হেমচন্দ্র কানুনগোই স্বয়ং সেই অভিরাম। তার মেদিনীপুরের রাধানগর গ্রামে নিজের নকশায় তৈরি তার যে বসতবাড়িটি রয়েছে, সেখানে একটা ফলকে লেখা রয়েছে নির্বাসন পরবর্তী জীবনে এই বাড়িতে বসবাস করতেন হেমচন্দ্র কানুনগো অভিরাম। আমরা গানটা হয়তো অনেকেই শুনি, কিন্তু সেই অভিরাম যে আসলে বীর বিপ্লবী হেমচন্দ্র কানুনগো তা কিন্তু আমরা অনেকেই জানি না। হেমচন্দ্র কানুনগো এক অসামান্য ব্যক্তিত্ব, কারণ শুধুই বিপ্লব নয়, শুধুই আন্দোলনের কাজ নয়, বরঞ্চ রসায়নে ছিল তার অত্যন্ত পাণ্ডিত্য, এবং সেই সঙ্গে সঙ্গে ছবি আঁকাতেও ছিল তার অসামান্য দক্ষতা। এবং শুনলে তুমি অবাক হবে যে গীতিকার সুরকার সুকণ্ঠী হেমচন্দ্র ফটোগ্রাফি চর্চাতেও কিন্তু মুনশিয়ানা দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগ্রাহক শম্ভু সাহা ছিলেন তার প্রত্যক্ষ

শিষ্য। ভাবতে কেমন অবাক লাগে, কত প্রতিভাধর মানুষ তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন দেশের কাজে, দেশ ও মাতৃকার মুক্তির জন্য। আজকে তোমাকে শোনাবো আরও একটা মোটিভেশনাল স্টোরি, ঠিক যেরকম প্রতিদিন তোমাকে শোনাই। আসলে আজকে যখন আমি তোমাকে শোনাচ্ছিলাম যে আজকের দিনটার বিশেষত্ব ঠিক কী, তখনই তোমাকে বলেছিলাম যে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রয়েছে আজকের দিনটার। তারই একটা গল্প আজকে শোনাবো তোমাকে কথায় কথায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তারপর যখন জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে বিপ্লবীদের একেবারে সম্মুখ সমর শুরু হয়েছে, যুদ্ধ চলছে, ঠিক সেই সময়কার একটা ঘটনা বলি। তরুণ রামকৃষ্ণ বিশ্বাস তার চরিত্রের এক অদ্ভুত দিক আমাদের সামনে মেলে ধরতে পারেন তার এই অদ্ভুত চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে। জালালাবাদ পাহাড়ের সেই যুদ্ধ ছিল অত্যন্ত অসম। আমরা জানি একদিকে ব্রিটিশদের আধুনিক মেশিন গান আর ভারী গোলাবারুদ আর অন্যদিকে বিপ্লবীদের সাধারণ মাস্কেট রাইফেল। যুদ্ধের একটা পর্যায়ে ব্রিটিশদের মুহুর্মুহু গুলি বর্ষণে বিপ্লবীদের অনেকেই তো মারাত্মকভাবে আহত হচ্ছিলেন এবং একের পর এক বিপ্লবী শহীদ হচ্ছিলেন। চারপাশে তখন বারুদের ধোঁয়া, রক্তের স্রোত আর আর্তনাদ। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রামকৃষ্ণ বিশ্বাস কিন্তু অদ্ভুতভাবে ছিলেন সম্পূর্ণ শান্ত এবং অবিচলিত। তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে, শত্রুর বুলেটের পরোয়া না করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে যাচ্ছিলেন শুধু আহত বিপ্লবী বন্ধুদের উদ্ধার করতে এবং শহীদদের রাইফেলগুলো সংগ্রহ করে অন্য বিপ্লবীদের হাতে তুলে দিতে, যাতে এই লড়াইটা এক মুহূর্তের জন্যেও থেমে না যায়। এই যুদ্ধের মধ্যেই তিনি লক্ষ্য করেন যে সূর্য সেন, তার একেবারে যিনি মানে শিষ্য ছিলেন সূর্য সেনের, তিনি কিন্তু লক্ষ্য করছেন যে সূর্য সেনও একই রকমভাবে চালিয়ে যাচ্ছেন লড়াই। আর সূর্য সেন লক্ষ্য করলেন যে এই যুদ্ধের মধ্যেই রামকৃষ্ণের নিজের গায়েও কিন্তু লেগেছে শত্রুর বুলেটের আঘাত, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। মাস্টারদা সূর্য সেন তখন তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে একটু বিশ্রাম নিতে বললেন আর ক্ষতস্থানটাও বেঁধে নিতে বললেন। তখন বিপ্লবী মৃদু হেসে উত্তর দেন যে দেশের স্বাধীনতার লড়াইয়ে শরীরের রক্ত ঝরে যাওয়াটা কোনো ক্ষতি নয়, বরং এই মুহূর্তে যদি আমাদের দিকের রাইফেল স্তব্ধ হয়ে যায় তবে সেটাই হবে সবচেয়ে বড় পরাজয়। তিনি নিজের যন্ত্রণার দিকে বিন্দুমাত্র নজর না দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন এবং তার এই অসামান্য মানসিক দৃঢ়তা নিজের কষ্টের ঊর্ধ্বে উঠে দেশের লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়ার এই যে ক্ষমতা, সেদিন জালালাবাদের যুদ্ধক্ষেত্রের প্রত্যেকটি তরুণ বিপ্লবীর মনে কিন্তু এক অন্যরকম অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আত্মত্যাগ কিভাবে ব্যক্তিগত বেদনা ভয়কে লুকিয়ে রেখে তাকে উপেক্ষা করে বড় লক্ষ্যে স্থির থাকা যায়, অবিচল থাকা যায়, এইটা কিন্তু শিখিয়ে যাচ্ছে আমাদের রামকৃষ্ণ বিশ্বাসের জীবন, তার বিপ্লবী চেতনা। সত্যি এর থেকে বেশি অনুপ্রেরণা আর কী বা জোগাতে পারে আমাদের, নিজের মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই বড় লক্ষ্যটায় অবিচল থাকার উদাহরণ এরকম কিন্তু খুব একটা দেখা যায় না। যারা স্থাপন করেছেন, স্থাপন করতে পারেন এরকম দৃষ্টান্ত, তারা আমাদের কাছে চিরপ্রণম্য। এরকমই একজন মানুষের গল্প আজকে শোনালাম তোমাকে কথায় কথায়। আর এরকমই একজন মানুষকে নিয়ে আমরা কথা বলছি আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে। তিনি বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। আজকের দিনেই তার জন্ম হয়েছিল, আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাদের কথাই বলছি। আর এই যে তোমাকে বলছিলাম যে হেমচন্দ্র কানুনগো কিন্তু এক বহুমুখী প্রতিভার মানুষ, তার মধ্যে অনেকগুলো সত্তা ছিল, শুধুই সশস্ত্র বিপ্লব নয়, ঠিক সেরকমই তার শিল্পী সত্তার কথা উল্লেখ না করলেই নয়। মানে আমরা তোমাকে বলছিলাম আমি যে ওই ভারতের যে পতাকা, তার একেবারে গোড়ার দিকের নকশা সেটা কিন্তু তৈরি করেছিলেন তিনি। আবার আর্ট ড্রেন বা আদিম গুহায় শিল্পচর্চা, এটা আসলে একটা আধুনিক স্টুডিও বা আলোকচিত্রঘর, মানে বিংশ শতকের একেবারে শুরুর দিকে মেদিনীপুর শহরের কেরানিতলা অঞ্চলে এই একটা স্টুডিও, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন চিত্রশিল্পী হেমচন্দ্র কানুনগো। হ্যাঁ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যিনি দ্রোণাচার্য নামেই পরিচিত, সেই সিংহহৃদয় হেমচন্দ্র কানুনগোর কথাই বলছি। তিনি পরাধীন দেশের অন্ধকার ক্যানভাসে সূর্যোদয়ের রং লাগিয়ে স্বাধীনতার স্বপ্নচিত্রটা ফুটিয়ে তুলেছিলেন। 1906 সালে ক্যালকাটা ফ্ল্যাগ নামে পরিচিত তার ভাবনায় আঁকা ভারতবর্ষের প্রথম পতাকার অবয়বটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে ইতিহাসকে। ভীত সন্ত্রস্ত

হয়েছিল ইংরেজ সরকার তার ভয়ে একটা সময়, এবং সত্যি সত্যি তারা উদ্যোগ নিয়ে একটা সময় মেঘের আড়ালে লুকিয়ে থাকা মেঘনাদের খোঁজ পেয়ে যায়। বন্দিও হন সেই দ্রোণাচার্য, কালাপানি পেরিয়ে চালান করে দেওয়া হয় আন্দামানের সেলুলারে। এক বা দুই নয়, একেবারে 14 বছরের কারাবাস। এবং জানো, সেই সময় প্রত্যেক বছর, মানে সারা বছরে একটিমাত্র চিঠি স্ত্রীকে লেখার অনুমতি পেয়েছিলেন তিনি। কি লিখতেন সেই চিঠিতে? জানতে চাইতেন দেশের কথা, দশের কথা, মেদিনীপুরের মাটির কথা। শেষে লিখতেন, ইতি তোমার হেম, কারণ বিপ্লবের কথা উচ্চারণ করাও চিঠিতে ছিল নিষিদ্ধ। এবং চিঠি যা লিখতেন, সেই যে বয়ানটা, সেই চিঠিতে বর্ণিত প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আতসকাচ দিয়ে মেপে নিতেন দুর্দণ্ড প্রতাপ জেলকর্তা। আর মর্মাহত হেমচন্দ্র সেই আন্দামানের কালকুঠুরিতে যেন বিনিদ্র রাত কাটাতেন স্বাধীনতার রঙিন স্বপ্ন সকালের অপেক্ষায়। অদ্ভুত তাদের জীবন, যেখানে ব্যক্তিগত সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে একটা দিকে সরিয়ে রাখা যায়, এই কঠিনতম কাজ করা যায়, এটা তারা শিখিয়েছেন আমাদের অদ্ভুতভাবে। এবং সেই মানুষগুলোর জন্যই আমরা আজ বোধহয় উদযাপন করতে পারছি এই অগাস্ট মাস, এই স্বাধীনতার মাস। আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনও জাতীয় পতাকার সেই আন্দোলন দেখলে। সেই বিপ্লবীদের আরও একবার জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ হেমচন্দ্র কানুনগোর জন্মদিনে কথা বলছিলাম তাঁকে নিয়েই, তবে আপাতত ঘড়ির কাঁটা বলছে যে এখন বিদায় নেওয়ার সময়। আজকে হয়তো আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমি জানি যাকে নিয়ে আজ কথা বললাম, যার নানান গল্প তুলে ধরলাম তোমার কাছে, তার আদর্শ তোমাকে ভাবাবে, তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে আবারও। তাকে আরও একবার জানাই প্রণাম। যেতে যেতে শুনিয়ে যাব তোমাকে একটা গান, স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এই গানটা রইল তোমার জন্য। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনোখানে। আজকের মতো বিদায় জানাচ্ছি গানে গানে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তারা বলেছে, ইতোমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। বঙ্গভবনে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। NCPI সাংসদ শতাব্দী রায় একথা জানিয়েছেন। NCPI সাংসদরা ইতোমধ্যেই NDA-র মঙ্গল মিলন বৈঠকে যোগ দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তারা। উল্লেখ্য, রাজ্যে পাল্লা বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। 20 জন বিক্ষুব্ধ সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠক বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। কয়েকদিন আগেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়কে। আর্থিক প্রতারণা, তোলা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের আবাদ ভগবানপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান জিয়াদ আলী পুরকায়েতকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। গত মাসে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল ভুয়ো রশিদ ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে পাথরের চোরাচালান করত বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই তার গোডাউন থেকে উদ্ধার হয়েছে নকল DCR ছাপানোর মেশিন। এদিকে টুলুর ম্যানেজার ধৃত শীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হওয়ার ডায়েরিতে বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিকের নাম মিলেছে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এখনও পর্যন্ত টুলুর 220 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে শিয়ালদা স্টেশন থেকে রাজস্থানের বাসিন্দা 3 জনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। জানা গেছে, কলকাতা বিমানবন্দর হয়ে কম্বোডিয়ায় পালানোর পরিকল্পনা ছিল তাদের। রাজস্থান পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে 3 জনকে ধরা হয়। এরপর তাদের তুলে দেওয়া হয় রাজস্থান পুলিশের হাতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে রাজ্যে বসবাসের অভিযোগে কলকাতা থেকে থাইল্যান্ডের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে গতকাল তাকে ধরা হয়। ব্যাংককের বাসিন্দা ওই তরুণী স্পা সেন্টারে কাজ করতেন। 2021-এই তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে খবর। দুর্নীতি রুখতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করছে রাজ্য। রাজ্যের গোয়েন্দা বিভাগে কর্মরত 3 IPS আধিকারিককে দুর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে। রাজ্য সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা বিভাগের IG মুরলীধর শর্মা, DIG আকাশ মাখারিয়া এবং স্পেশাল সুপারিনটেন্ডেন্ট কামনাশিস সেনকে দুর্নীতি দমন শাখায় আনা হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের আরও 16 জন আধিকারিক ও কর্মীকে 2 মাসের জন্য দুর্নীতি দমন শাখায় পাঠানো হচ্ছে। আজই তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বজ্রপাতে বাঁকুড়া ও হাওড়া জেলায় গতকাল 6 জনের মৃত্যুর খবর মিলেছে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, ভারতের জলবায়ু ও মৌসুমীর বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পূর্ব বর্ধমানের মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH অফিসে গতরাতে আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে দেখা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়।

কলকাতায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে আলিপুরদুয়ার জেলার 15 জন প্রতিযোগী। তারা মোট 11টি সোনা, 8টি রুপো এবং 6টি ব্রোঞ্জ পদক জিতেছেন। পদকজয়ীদের অধিকাংশই চা বাগান ও বনবস্তি এলাকার বাসিন্দা। তাদের এই সাফল্যে খুশির আবহ পরিবার ও স্থানীয় মহলে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ মুলতানি, তবলায় অসিত জানা, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ মুলতানি, তবলায় ছিলেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: And in badminton, unseeded Indian pair Krishna Prasad Garaga and Pruthvi Krishnamurthy Roy upset 6-seed Thailand pair to enter the men's doubles second round at the Korea Masters Super 300 badminton tournament in Asan, South Korea today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর, শিল্পী নীরদ পল চক্রবর্তী।

ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথম আজকের গানগুলি শুনবেন জন্মদিনে কিশোর কুমারের কণ্ঠে। প্রথম গানটি বুদ্ধ মিল গায়া ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি এক মহল হো সপনো কা ছায়াছবি থেকে।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগ ম্যাচে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ কমনওয়েলথ গেমসে বক্সিং, জুডো এবং প্যারা অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য অর্জনকারী ভারতীয় ক্রীড়াবিদদের সম্বর্ধনা দিয়েছেন। বার্সা স্টেডিয়ামে কলকাতা লিগে ডার্বি ম্যাচ করার পরিকল্পনা করছে আইএফএ। আসছি বিস্তারিত খবরে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, মোহনবাগান 4-0 গোলে এগিয়ে আছে। মনবীর সিং দুটি, আলবার্তো রদ্রিগেজ ও রাহুল ভেকে একটি করে গোল করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ কমনওয়েলথ গেমসে বক্সিং, জুডো এবং প্যারা অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য অর্জনকারী ভারতীয় ক্রীড়াবিদদের সম্বর্ধনা দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে পদকজয়ীদের যথাক্রমে স্বর্ণপদকের জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদকের জন্য 20 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদকের জন্য 10 লক্ষ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়ের সময় ডক্টর মান্ডভিয়া তাদের কেবল খেলোয়াড় জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে ভারতীয় ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশেও অবদান রাখার আহ্বান জানান। মন্ত্রী 36,000 কোটি টাকা ব্যয়ে নতুন করে ঢেলে সাজানো খেলো ইন্ডিয়া প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই উদ্যোগ আগামী বছরগুলোতে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মেসার্স ক্লাব ও পিয়ারলেস ক্লাবের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। মেসার্সের শ্রীমন্ত কিস্কু এবং পিয়ারলেস ক্লাবের অর্পণ শেঠ গোল করেছেন। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছায় জুটি চালম্পান চারোয়েন কিটামর্ন ও ওরাপল থংসাগাকে। তবে ভারতের পুরুষদের ডাবলসের আরেক জুটি অচ্যুতাদিত্য রাও দদ্দা ভরাপ্পু ও অর্জুন রেড্ডি পচানা কেরিয়ার চৈ সোল গিউ এবং মালয়েশিয়ার গো ভি সেমের কাছে 3-21, 10-21 পরাজিত হয়েছেন। মহিলাদের ডাবলসে প্রিয়া কঞ্জেনবাম ও শ্রুতি মিশ্র জাপানের দ্বিতীয় বাছায় জুটি রিরিনা হিরামোতো ও কোকোনা ইশিকাওয়ার কাছে 15-21, 13-21 ব্যবধানে পরাজিত হন। ব্রিটেনের টেনিস খেলোয়াড় এমা রাদুকানো চোটের কারণে আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে উইম্বলডনেও খেলতে পারেননি তিনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ওপেন টেনিস প্রতিযোগিতা আগামী 23 আগস্ট শুরু হচ্ছে, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মেসার্স ক্লাব ও পিয়ারলেস ক্লাবের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। আইএফএ চলতি মৌসুমের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ডার্বি ম্যাচ বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আয়োজন করার পরিকল্পনা করেছে। আজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ অ্যাসোসিয়েশনের আধিকারিকরা স্টেডিয়াম পরিদর্শন করেন, সব পরিকাঠামো খতিয়ে দেখেন। বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের অনির্বাণ দত্ত বলেন, ডার্বি ম্যাচ আয়োজন করার জন্য মাঠ উপযুক্ত রয়েছে।
1: এইটুকু অসুবিধা আছে, সেটা খুব সাধারণ অসুবিধা, হয়তো গাছপালা আছে, স্পেক্টেটার আসবে, সেখানে সাপ থাকলে অসুবিধা হতে পারে। তো সেই জায়গাগুলো, যে পিছন দিকে যে জঙ্গল টঙ্গলগুলো একটু আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কোথাও কোথাও জল জমে আছে, জল জমা মানে ম্যালেরিয়ার চাষ, সেই জায়গাটা দেখে নিতে হবে। যে দর্শক মাঠের খেলা দেখতে এসে যেতে অসুস্থ না, তো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। গাড়ির পার্কিং বাইরে করার কথা হচ্ছে, আমার আলোচনা হচ্ছিল, ওনারা বললেন স্কুলের মাঠ আছে, আরো দু একটি মাঠ আছে।
0: কলকাতায় আন্তর্জাতিক ক্যারেটের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে আলিপুরদুয়ার জেলার 15 জন প্রতিযোগী। তারা মোট 11টি স্বর্ণ, 8টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ পদক জিতেছেন। পদকজয়ীদের অধিকাংশই চা বাগান ও বনবস্তি এলাকার বাসিন্দা। তাদের এই সাফল্যে খুশির আবহ পরিবার ও স্থানীয় মহলে। উল্লেখ্য, 31 জুলাই থেকে 2 আগস্ট কলকাতায় আয়োজিত এই আন্তর্জাতিক ক্যারেটের প্রতিযোগিতায় ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা সহ মোট 8টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। টেনিসে ফিলিপিন্সের 21 বছর বয়সী আলেকজান্দ্রা এলা ওয়াশিংটন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে সে দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে WTA সিঙ্গলস খেতাব জিতে নজির গড়লেন তিনি। ওয়াশিংটন ডিসিতে প্রতিযোগিতার ফাইনালে গতকাল শীর্ষ বাছাই জেসিকা পেগুলাকে 4-6, 6-4, 6-0 সেটে হারিয়ে দেন এলা। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 28তম স্থান থেকে এখনও পর্যন্ত ক্যারিয়ারের সেরা 20তম স্থানে উঠে এলেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর রাত 10টায়।
2: This is Akashvani, a review of today's Parliament proceedings read by Reshma Tiwari. First,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে এখন আমরা শুনব একাদশতম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করা বিষয়ক একটি আলোচনা। এতে অংশগ্রহণ করছেন কৌশলগত বিশ্লেষক অতুল আঞ্জা এবং সঞ্চালনায় রয়েছেন সোনু সুদ, সঞ্চালক সোনু সুদ

গুরগ্রামে অনুষ্ঠিত হল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের দুদিনের সম্মেলন। ভারতের পৌরোহিত্যে এই সম্মেলনে বিশ্বের অর্থনীতিতে উদীয়মান 11টি দেশ অংশগ্রহণ করে। তাদের যৌথ বিবৃতিতে জ্বালানি নিরাপত্তা, স্থিতিশীলতা, শক্তি সক্ষমতা, প্রযুক্তি এবং উদ্ভাবনা শক্তি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় ভবিষ্যতের রূপরেখা নিয়েও সদস্য দেশগুলি আলোচনা করে। এ প্রসঙ্গে আজ আমরা কৌশলগত বিশ্লেষক অতুল আঞ্জার সঙ্গে কথা বলব। অতুলজি, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত। কৌশলগত বিশ্লেষক অতুল আঞ্জা, ধন্যবাদ। সঞ্চালক সোনু সুদ, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সুসংহত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চলেছে, বিশেষ করে শক্তি নিরাপত্তা, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং পরিকাঠামোগত ক্ষেত্রে তারা আগামী দিনে সহযোগিতা আরও বৃদ্ধি করবে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন এবং আগামী দিনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন? অতুল আঞ্জা, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির এবারের জ্বালানি সংক্রান্ত সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হলো যখন গোটা বিশ্বই এক যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করা হয়েছিল ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষ থামবে, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পারস্য উপসাগরীয় অঞ্চল থেকেই জ্বালানি তেল এবং গ্যাসের অনেকটাই সংগ্রহ করি, কাজেই এই পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের সম্মেলন ছিল তাৎপর্যপূর্ণ, কারণ ভারত বিকল্প শক্তির উৎস সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুনর্নবীকরণ শক্তির উৎস সন্ধানে ভারত বেশ খানিকটা এগিয়েছে। এই প্রেক্ষাপটে শক্তিমন্ত্রীদের সম্মেলন ভারতের কাছে ছিল তাৎপর্যপূর্ণ। কিভাবে আমরা শক্তিক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠব এবং আমাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ এই জ্বালানি সমস্যার সঙ্গে জলবায়ু পরিবর্তন গভীরভাবে সম্পর্কযুক্ত। পরিবেশবান্ধব পর্যাপ্ত জ্বালানি সুনিশ্চিত করার তাগিদে ব্রিক্স শক্তিমন্ত্রীদের সম্মেলন তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। এক্ষেত্রে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি গবেষণা ও উন্নয়নে নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবনে ব্রিক্স শক্তিভুক্ত দেশগুলি এগিয়ে গেছে। কাজেই সমস্যা এবং তার সমাধানের লক্ষ্যে কোনো অস্থায়ী নয়, ভবিষ্যৎ সুনিশ্চিত করার স্থায়ী সমাধানের লক্ষ্যেই ব্রিক্স গোষ্ঠীর দেশগুলি এগিয়েছে। ভবিষ্যতে এমন জ্বালানির ব্যবহারের কথা বলা হয়েছে যা কম দূষণ ঘটাবে। বাস্তবিকই এই পরিস্থিতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টার যে বক্তব্য রেখেছেন সেখানে ভারতের শক্তিবান্ধব শক্তি এবং ভবিষ্যতে তার পথচিত্র রূপায়িত হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন ব্রিক্সের মূল বিষয়গুলির অনুসরণ করে ভারত এমন একটি জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় যা হবে স্থিতিশীল, ভবিষ্যতের জন্য প্রস্তুত, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব এবং মানবকেন্দ্রিক, সবার জন্য শক্তি। এই নীতির ভিত্তিতে ভারত শুধু বর্তমানের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থাও গড়ে তুলছে। আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক ও উপভোক্তা। ভারত প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্বালানি সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি চিরাচরিত শক্তির উৎসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রযুক্তির হাত ধরে ভারত স্বচ্ছ জ্বালানি, স্মার্ট গ্রিড এবং শক্তি সঞ্চয়কে আরও বেশি পরিবেশ বান্ধব করে তুলছে। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতিকেও সাহায্য করছে। ভারতের 140 কোটির

বেশি মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটবে। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ। সঞ্চালক সোনু সুদ: অতুলজি, আপনি আমাদের সৌর বিদ্যুতের সম্পর্কে কিছু বলুন। 2014 সালে যেখানে ভারতে সৌরশক্তি উৎপাদন হতো মাত্র 3 গিগাওয়াট, আজ তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 154 গিগাওয়াটের বেশি। আপনি কি মনে করেন ব্রিক্স দেশগুলির মধ্যে ভারত নেতৃত্বের ভূমিকা পালন করছে? অতুল জানজা: আমি মনে করি এক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। 3 গিগাওয়াট থেকে 154 গিগাওয়াটে পৌঁছানো এক কথায় একটি বিপ্লব। মন্ত্রী যেমন বলেছেন, ভারতের লক্ষ্য কেবল বর্তমান সমস্যার সমাধান নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের এই নীতি মানবকেন্দ্রিক, শুধু লাভের উদ্দেশ্যে নয়, ভারত সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের জন্য এই পরিবর্তন করা হচ্ছে। ভারত তার অভিজ্ঞতা ও প্রযুক্তি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের দেশগুলোর সঙ্গেও তা ভাগ করে নিতে চায়। ভারত এক্ষেত্রে একটি পথচিত্র তৈরি করেছে, যেখানে তার উদ্দেশ্য হল নিজের অভিজ্ঞতা অন্যের সঙ্গে, বিশেষ করে দক্ষিণী বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া। ভারত যেমন নিজের উন্নতি চায়, তেমনি গোটা বিশ্বকেও তার সঙ্গে যুক্ত করতে চেয়েছে। সৌরশক্তি নিয়ে একটি বড় স্লোগান হল ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, অর্থাৎ সমগ্র বিশ্বকে একটি অভিন্ন বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সংযুক্ত করা। কাজেই এবারের শক্তি সম্মেলনটি অত্যন্ত সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, ভবিষ্যতের লক্ষ্যে নতুন পথেরও সূচনা হয়েছে বলে আমি মনে করি। মন্ত্রী আরও বলেছেন, 2032 সালের মধ্যে ভারত প্রতি ঘন্টায় 400 গিগাওয়াট শক্তি সংরক্ষণ ক্ষমতা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এছাড়া গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স, আন্তর্জাতিক সৌর জোটের পাশাপাশি ভারতের সভাপতিত্বে ব্রিক্স ডিজিটাল সেন্টার অফ এক্সিলেন্স ফর স্মার্ট গ্রিডস অ্যান্ড এনার্জি স্টোরেজ চালু হয়েছে। সঞ্চালক সোনু সুদ: ভারতের নেতৃত্বে বিশ্ব জৈব জ্বালানি জোট এবং আন্তর্জাতিক সৌর জোট এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনি ভারতের পৌরোহিত্যে এই বিষয়টির ভবিষ্যৎ কি দেখছেন? কারণ ডিজিটাল স্মার্ট গ্রিড প্রযুক্তি বিদ্যুৎ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ব্যাপারে আমাদের শ্রোতাদের আপনি যদি কিছু বলেন। অতুল আঞ্জা: পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পরমাণু বিদ্যুৎ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এর ফলে শক্তি সঞ্চয় ক্ষেত্রে আধুনিক এবং ভবিষ্যতের দিশারি হয়ে উঠেছে। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট গ্রিডের জন্য প্রচুর গবেষণার প্রয়োজন আছে, কারণ এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর। এই শক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শক্তি সংরক্ষণ বা স্টোরেজ তৈরি করা। স্মার্ট গ্রিডে তৈরি অতিরিক্ত বিদ্যুৎ সেখান থেকে প্রয়োজনীয় এলাকায় সরবরাহ করা হবে, এতে বিদ্যুৎ অপচয় কমবে এবং আন্তর্জাতিক পর্যায়েও একটি সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। সবচেয়ে বড় বিষয় হল এই গবেষণা ব্রিক্স দেশগুলো যৌথভাবে করবে, যার সুফল শুধু ব্রিক্স নয় গোটা বিশ্বই পাবে। এই ক্ষেত্রে প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং গবেষণার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। এক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সংগঠিতভাবে এগোনোর প্রস্তুতি নিয়েছে। ব্রিক্স দেশগুলি তাদের সমবেত প্রচেষ্টার মাধ্যমে গোটা বিশ্বের শক্তি সমস্যার চেষ্টায় অগ্রণী ভূমিকা নিচ্ছে।
আমরা যদি ব্রিক্সের সদস্য দেশগুলির দিকে তাকাই তাহলে দেখব গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের সঙ্গে উন্নত বিশ্বের দেশগুলিও এর সদস্য। যদি আপনি রাশিয়া চীন ভারতের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন অর্থনীতির উন্নয়নের

পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার পথেও তারা অনেকটাই এগিয়েছে। সঞ্চালক সোনু সুদ: অতুলজি, ব্রিক্সের যৌথ ঘোষণাপত্রে যুব সমাজের অংশগ্রহণের ওপরও জোর দেওয়া হয়েছে এবং ব্রিক্স ইউথ এনার্জি সামিটের প্রস্তাব সমর্থন করা হয়েছে। এর ফলে একটি ভবিষ্যতের পথচিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যুব সমাজের ক্ষমতা ব্যবহার করে ভবিষ্যৎ প্রযুক্তিকে ব্রিক্স দেশগুলির ব্যবহার করতে চাইছে। এ বিষয়ে আপনার কি মত? অতুল আঞ্জা: এটি একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। যুব সমাজকে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনের সুযোগ না দিলে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা সফল হবে না। বর্তমান প্রজন্ম ডিজিটাল প্রযুক্তির সঙ্গে স্বাভাবিকভাবেই পরিচিত, তাই স্মার্ট গ্রিড, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তিতে তারা দ্রুত দক্ষ হয়ে উঠতে পারবে। তবে শুধু বড় শহর নয়, গ্রামাঞ্চলের যুবকদেরও এই উদ্যোগে যুক্ত করা উচিত। প্রকৃত উদ্ভাবন সেখান থেকেও আসতে পারে। ভারত এ ব্যাপারে স্টার্ট আপ কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। যুবশক্তি হল ভবিষ্যতের মেরুদণ্ড, তারাই আগামী দিনে ডিজিটাল ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে। কাজেই স্মার্ট গ্রিডের ব্যবহার তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সোনু সুদ: ব্রিক্স দেশগুলো নিজস্ব উন্নয়ন ও তাদের জ্বালানি নীতিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একমত হয়েছে। আপনি কি মনে করেন এটি উন্নত দেশগুলোর প্রতি তাদের একটি বার্তাও বটে? অতুল জাঞ্জা: হ্যাঁ, আপনার বক্তব্য অনেকটাই সঠিক, কারণ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি এখন নিজস্ব উন্নয়ন ও জ্বালানি নীতিকে অগ্রাধিকার দিচ্ছে, যা বিশ্বের অন্যান্য দেশগুলির প্রতি একটি বিশেষ বার্তা তো বটেই। ভারত 2023 সালে G20 শিখর সম্মেলন আয়োজন করে। ওই শিখর সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে সদস্যপদ দিয়ে এই পরিবর্তনের সূচনা হয়েছিল। এর ফলে দক্ষিণী বিশ্বের সংহতি আরও বৃদ্ধি পায়। শুধু তাই নয়, ভবিষ্যতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি গোটা বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ দক্ষিণী বিশ্বের দেশগুলোর হাতে রয়েছে প্রাকৃতিক সম্পদ, বিরল খনিজ, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষমতা। যদি তারা সমন্বিতভাবে কাজ করে, তবে শুধু জ্বালানি নয়, বিশ্বের অর্থনীতির সামগ্রিক কাঠামোই বদলে যেতে পারে। তাই ভূ রাজনীতির চেয়ে ভূ অর্থনীতি বা জিও ইকোনমিক্সকে অগ্রাধিকার দিতে হবে, তবেই ভবিষ্যতের পথ আরও সুগম হবে। সঞ্চালক সোনু সুদ: অতুলজি, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। অতুল আঞ্জা: আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম 11তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করা, এই নিয়ে একটি আলোচনার সম্প্রচার। এতে অংশগ্রহণ করলেন কৌশলগত বিশ্লেষক অতুল আঞ্জা এবং সঞ্চালক সোনু সুদ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর nsdtlks@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবিলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। গত জুন থেকে একটানা দমনপীড়নের ঘটনায় ওই অঞ্চলে অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত সংবাদে।

সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়। এরপরে আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ায় অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সবার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভায় এরপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই করলে সভাদিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণা শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত আরবিআইকে নির্দেশ দিয়েছে তারা যেন সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলদের কাছে এই এসওপির প্রতিলিপি পাঠায়। পাশাপাশি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অভিযোগ নিষ্পত্তি ও অর্থ পুনরুদ্ধারের মডিউলগুলো দ্রুত গ্রহণ ও কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশ থেকে মোট 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতক অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন প্রণয়ন করা হয়। 2014 সালের আগে ভারতের সঙ্গে মাত্র 37টি দেশের প্রত্যর্পণ চুক্তি ছিল। অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আলাদা আইনও ছিল না। 2004 থেকে 2013 সালের মধ্যে গড়ে বছরে মাত্র 4 জন পলাতক অপরাধীকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছিল। সেই সময় 110টি প্রত্যর্পণ আবেদনও অমীমাংসিত ছিল। এ ব্যাপারে আগের সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলেও বর্তমান সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণকে জাতীয় অগ্রাধিকার দিয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে তিনটি কৌশলের কথা উল্লেখ করেছেন। এগুলো হল আন্তর্জাতিক স্তরে সক্রিয় যোগাযোগ, বিভিন্ন সংস্থার মধ্যে জোরদার সমন্বয় এবং কৌশলগত কূটনীতি। তিনি বলেন, পলাতক অপরাধীদের বিষয়টি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, গত 3 বছরে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পর্যন্ত 401 জন পলাতক অপরাধীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ভারতপোল চালু হওয়ার ফলে দেশের 1400 বেশি সংস্থা ইন্টারপোলের সঙ্গে যুক্ত হয়েছে। অপারেশন ত্রিশূলের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল তথ্যের সাহায্যে বিদেশের নাম পরিচয় বদলে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। রাজ্য অর্থ দপ্তর আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22 জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনের পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গ

0: ভবনে আয়োজিত এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার ১৯ জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির ৩ সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপি আই এর সদস্যরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে বৈঠক হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গেও। বৈঠক শেষে বেরিয়ে শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি ছাড়াও আজকের বৈঠকে মূলত চা ও বস্ত্র শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এই খবর প্রচারিত হয়েছে আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এ ধরনের অন্তঃশাসন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত ৯০ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression and now seeks to manufacture legitimacy.
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময় ভারত পর্যাপ্ত জ্বালানির মজুত বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল অসম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, মাহে, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরপ্রদেশও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানা গেছে। অন্যদিকে কেরলে ১৪টি জেলার মধ্যে ৮টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা অব্যাহত হয়েছে। স্পেনের সেউতায় মরক্কো থেকে কয়েক হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন সীমান্ত সুরক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিত পদক্ষেপ নিয়নের কথা বলতে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে যান। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান ৮-০ গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল। ২০২৬ সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবেলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। ভারত ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বের ৩৬টি দেশে পালিয়ে যাওয়া মোট ২৭৪ জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পান্ডে। मुख्य समाचार। भारत ने पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में तथाकथित स्थानीय चुनावों को दिखावा बताया। होर्मुज जलडमरू मध्य में एक और जहाज पर फिर से हमला। अमरीका और ईरान की शांति वार्ता को लेकर अनिश्चितता बढ़ी। यूक्रेन और रूस के बीच संघर्ष में हवाई हमलों का नया दौर। दोनों पक्षों के 5-5 लोगों की मौत। मोरक्को से हजारों प्रवासियों के स्पेन के सेउटा में घुसने के बाद यूरोपीय संघ के गृह मंत्रियों ने आपातकालीन बैठक की। और कोरिया मास्टर्स बैडमिंटन में कृष्णा प्रसाद गरागा और पृथ्वी कृष्णमूर्ति रॉय पुरुष डबल्स प्री क्वार्टर फाइनल में पहुंचे। अब समाचार विस्तार से। भारत ने पाकिस्तान के अवैध कब्जे वाले

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ 4 আগস্ট ছিল অবিস্মরণীয় গায়ক কিশোর কুমারের জন্মদিন। তার গানের ডালি দিয়েই আজকের হিন্দি ছায়াছবির গানের আসর ভরে উঠবে। কিশোর কুমারের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ স্বরূপ। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দূর গগন কি ছাও মে ছায়াছবি থেকে।

দূর গগন কি ছাও মে ছাছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। পরের গানটি আ গালে লাগ যা ছাছবি থেকে।

কোরা কাগজ ছায়া ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে শুনলেন গান। পরের গানটি বুদ্ধা মিল গায়া ছায়া ছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন ছবিতে কিশোর কুমারের গাওয়া গান। পরের গানটি লতা মঙ্গেশকরের সঙ্গে দ্বৈত কণ্ঠে, ছবির নাম হরে রামা হরে কৃষ্ণা।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে শুনুন আরেকটি গান, এবারের ছায়াছবি হাফ টিকিট।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে শুনলেন দুটি গান। পরের গানটি কিশোর কুমার ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি হাফ টিকিট।

পরের গানটি দ্বৈতকণ্ঠে কিশোর কুমার ও আশা ভোসলে, ছায়াছবি হত্যা।

পরের গানটি অমর আকবর অ্যান্টনি ছায়াছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার, শৈলেন্দ্র এবং মহেন্দ্র কাপুর।

আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, কিশোর কুমারের একক কণ্ঠে অমানুষ ছায়াছবি থেকে।

এই গানটি দিয়েই শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব, বুধবার চৌঠা আগস্ট সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেষ্ণা পাঁজা। আপনার স্বাস্থ্য 6:40, কথিকা মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, শুনবেন দ্বিতীয় পর্ব, বলেছেন ডক্টর মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় কার্তিক ঘোষ ও মিতালী ভট্টাচার্য। 7:45 রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে। জানা অজানা 8:00 কথিকা প্রফুল্লচন্দ্রের বইপত্র, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, শিল্পী শিখা বসু। 8:20 বাংলা কথিকা যখন পড়বে।

এনামুর পায়ের চিহ্ন, বলবেন নন্দিনী রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়। গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব সকাল 9:25 জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ, সকাল 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী। সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান বেলা 12:00। 12:15 লোকগীতি শিল্পী সন্ধ্যা বসু। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, স্বাধীনতা সংগ্রামে গ্রাম বাংলার মহীয়সী নারী, এ বিষয়ে আলোচনায় থাকবেন চন্দ্রিমা রায়, স্বাগতা মণ্ডল মল্লিক ও ঈশিতা অধিকারী। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, 3:00 অধিবেশনের সমাপ্তি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানে গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 8ম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন সাহারা যোগেন্দ্র উচ্চ বিদ্যালয় ফলতার শিক্ষক সুমন্ত্র চক্রবর্তী এবং সঙ্গে থাকবে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা মেক ইন ইন্ডিয়া, বলবেন বৈদ্যনাথ মুর্মু। লোকগীতি পরিবেশনায় বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ কানুরাম সোরেন এবং দুলালি বালা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর দেবকান্ত মণ্ডলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। বর্ষাতি পেঁয়াজের বীজ উৎপাদন, এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 9:30 সমীক্ষা, মাফ করবেন, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, বিষয় পরিবেশ বিরোধী অপরাধ, দ্বিতীয় পর্ব, অতিথি আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, 10:45 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী শিখা বসু, 11:00 লোকগীতি শিল্পী সন্ধ্যা বসু, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমাতি মুতাতকার। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। 6:35 রামচরিত মানস, শুনবেন 193তম পর্ব।
6:45 মিনিটে ভজন, শিল্পী

মিতালি দত্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি, শিল্পী দীপালি দত্ত, 8:45 বাংলা আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 9:10 রাজধারা, উপস্থাপনায় পূজা মিশ্র, বেলা 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাদ সালাহউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, সুরভি দুপুর 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী অংশ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোমা পাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ, 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলসান, 7:10 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, তারপর 7:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 হরাইজন স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিডউইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান জানিয়ে দিলাম। সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও আশপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা সর্বাধিক 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99%, সবচেয়ে কম 88%, বৃষ্টি হয়েছে 3.8 মিলিমিটার। সমুদ্রে ও উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:11 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।